0: Ален пак Луаника, кам ние нанива ханя кабиян хуле. Лао папа, ние спо Луаня. На акумада хате, ние спо Луаня, мая ня, науле пудия, ая, ега балия хиган.
1: เออมันสร้างคนตัวมันสร้างไอ้มันตายจริงๆคือมันเอาดิปุ๋ยไอ้สปอยล์ให้มันตายไปกันมันดราสนะเนี่ยดราสให้มันตายกันเอาอืมเอาแต่เนี่ยนัวทั้งว่าไม่รู้เกมเอาอ่ะอืมเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอาเอา
0: dia kena ni merai.
1: Au ne.
0: Au ya. Tanjo ni kat ni merai. Ko prau kan.
1: Au ah.
0: Ayo bola.
1: Aman. Au.
0: Au nya nya berita hari aku kan.
1: Okey, au mana cerita nya ya. Ya,
0: buka buka ya. Au.
1: Ya.
0: Ya buka ya lah.
1: Aman aman. Okey, mana aman. Okey okey.
0: Au.
1: Au ya ya aba minggu ke buka lah. Bertemu baru ke? Au. Ya.
0: Ada minggu buka. Nama nak ya nama tu wala ba aku tu itu.
1: Au.
0: Nadar dia. Dia
2: orang dengan
0: itu
2: sang, kalau baru dengar
0: dia orang
2: mereka
1: kuliah ngau
0: baru.
2: Dengar Astro, bisa
0: Astro
2: tuan. Dia tu dah
0: baru. Dengan tu, Astro dengan kita nak menolak kami semua ke buluai kan?
2: Oh, biar leh.
0: Nada itu Astro.
2: Ah, sudah sudah bisa baru yang dia tukar uji 871.
1: Ya.
0: Ah, dia tu bisa baru.
2: Oh, bisa. Ya,
0: kita nak pergi tu. Rumah saya kita kuliah makan awak dia tu.
2: Oh.
0: Ya, makan nama apa? Kati kuliah monyak coba. 2-3 hari tu
1: ya, tu dalam 2-3 hari tu dah boleh dengar seminggu tu tadi.
0: Ya, yang pada mata muka ni mah bisa dia waktu hati kuliah ni mah jadi gagal hati ni mah gagal yang ni macam ni hari kali ni dengar berita nama-nama
1: aman,
0: kita dia
1: aman. Ok, ya
0: abah, ok
1: selamat malam.
0: Terima kasih, ya selamat malam.
1: Ok, ya bertemu baru Pak minggu ke Bukai. Ok, ya tadi ayah merujuk tadi ini Mel. Peninggal kedua kita ke malam tu. Jadi pukul 10 malam tu kita ngetun alamak mendiang ke berita udah tu lagi engkau mayu lagi peninggal ke Bukai dah tu lagi Mel.
2: Ya, sekiamat. Ya. Tuan pun bisa cerita pula aku Sam
1: ni. Nanti narai peninggal tak kadang tua bercerita ke? Tua ke lagi. Nuan tu mayu cerita ni.
2: Bisa ke Sam lambat aku baru ya buat program tu.
1: Akak
2: aku nusi ke Siti Dua lagi.
1: Ya,
2: udah kita tinggal ke berita tu lagi.
1: Ah, okay, yeah.